আকাশবাণী বলাঙ্গীর, সময় বর্তমান সকাল 5:56। আজ শুক্রবার 1948 শতাব্দ আষাঢ় 19 দিন 2026 মশিহা জুলাই মাসর 10 তারিখ। শ্রোতাবন্ধু মানুষ অভিবাদন জনাই আরম্ভ করুছ আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছে এফএম ব্যান্ড 101.9 মেগাহার্জ যোগে। মাঙ্গলিক

সুখ বলি যাহা জননেত্রে দেছে, হাতু আছে হাতে পড়িবা পাইছে, বস্তু নহইটি অটই সে ধুম, অন্য নাম তার আকাশ কুসুম। আকাশবাণী বলাঙ্গীর, সময় সকাল ছটা হওয়া যাচ্ছে। হিন্দি সংবাদ শুণন্তু আকাশবাণী দিল্লি রু।

প্রচার করল অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবত। আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছ আকাশবাণী কটক কেন্দ্ররূপ।

0: জাতীয় খাদ্য তেল মিশন অধীনস্থ রাজ্যস্তরীয় বৃহত তাড়তেল চারারোপণ কার্যক্রমক উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদো শুভারম্ভ করেছেন। তাড়তেল উৎপাদন কেন্দ্র সরকার প্রোৎসাহিত করুবার এই চাষর অধিক উৎপাদন করে চাষী মানে বিকশিত ওড়িশা তথা বিকশিত ভারত গঠনরে সহযোগ করে পারবে বলে মন্ত্রী শ্রী সিংদেও কহিছন্তি। মালকানগিরি স্বাস্থ্য বিভাগ পক্ষ জেলার সাতটি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের 1320 জন ছাত্রীঙ্কর স্বাস্থ্য পরীক্ষা আরম্ভ হয়েছে। এ সম্পর্কে জেলাপাল কহিছন্তি বালিকা মানকর স্বাস্থ্য এবং নিরাপত্তা জেলা প্রশাসনের প্রাথমিকতা। সমস্ত ছাত্রীঙ্কু চিকিৎসা সুবিধা প্রদান করিবা পাই প্রশাসন সজাগ রয়েছে। মৎস্যচাষীঙ্କ বিকাশ এবং সেমানଙ୍କ অবদানକୁ স্বীকৃতি প্রদান করিবା লক্ষ্যে নেই আজ জাতীয় মৎস্যচাষী দিবস পালন করা যাচ্ছে। দেশের মৎস্যচাষী ক্ষেত্রে প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরী এবং তাঙ্কর সহযোগী ডক্টর কেএচ আলকুনিঙ্କ অবদানକୁ সম্মান জনাইবা হেউছি আজর দিবস পালনର অন্যতম উদ্দেশ্য। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল ভুবনেশ্বরঠারে ওড়িশা গভীর সমুদ্র মৎস্যপালন মিশনর শুভারম্ভ করেছিলেন। এদ্বারা মৎস্যজীবী মানক বিকাশ সহ রাজ্যের মাছ উৎপাদন বৃদ্ধি পাইব বলে সরকারঙ্ক পক্ষরু কুয়াযাইছি। চীনর ওডোসঠারে চালিথিবা 23 বর্ষর কম এশিয়ান আথলেটিক চ্যাম্পিয়নশিপরে ভারতীয় দলকু মিক্সড রিলে স্বর্ণপদক মিলিছি। এই ভারতীয় দলরে ওড়িশার আস্তিক প্রধান মধ্যে সামিল অছন্তি। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কতক স্থানের স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। আসন্তা চারিদিন পর্যন্ত বিভিন্ন জেলায় বর্ষা হওয়া নিয়ে পাণিপাগ কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাই। হীরাকুদ জলভণ্ডারুর গতকাল চলিত বর্ষর প্রথম বন্যা জল নিষ্কাশন পরে বর্তমান 10টি গেট দিয়ে জল নিষ্কাশন প্রক্রিয়া জারি রয়েছে। আজ সকাল 6টা সুদ্ধা জলভণ্ডারর জলস্তর 614.47 ঘনফুট রয়েছে। জলভণ্ডারক প্রতি সেকেন্ডে 85,108 ঘনফুট জল প্রবেশ করুবা বেড়ে 181,400 ঘনফুট জল নিষ্কাশিত হচ্ছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পেতিকি পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এতে শুণন্তু অনিয়মিত ঋতুস্রাব। এ সম্পর্কে কহিছন্তি ডাক্তার হেমলতা স্বয়ং।
2: সাধারণ ভাবে স্ত্রী লোক মানকর ঋতুস্রাব মাসক থরে লেখা হুয়ে ও প্রত্যেক মাসরে 3 দিন-7 দিন পর্যন্ত উপযুক্ত পরিমাণের রক্তস্রাব হয়ে থাকে। কিন্তু বেড়ে বেড়ে মাসিক ঋতুস্রাবরে এসব সংক্রান্তরে ব্যতিক্রম দেখা যায়, যেপরি কি শীঘ্র শীঘ্র বা ডেরে ঋতুস্রাব হওয়া, অল্প রক্তস্রাব হওয়া, অত্যধিক রক্তস্রাব হওয়া, ঋতুস্রাব সময় পেটকু অসহ্য যন্ত্রণা হওয়া ইত্যাদি। তবে শীঘ্র শীঘ্র ঋতুস্রাব বিষয়ে আমাকে এতিকি জানা হব যে 1 মাস বা 30 দিন পাখাপাখি ব্যবধানরে ঋতুস্রাব ন হই তাঠারু শীঘ্র ঋতুস্রাব হয়ে যা। তবে ঠিক 1 মাস ব্যবধানের ঋতুস্রাব নহেলে মধ্যে মাস পূরিবার পূর্ব 7 দিন মধ্যে যেদিন বি রক্তস্রাব হলে তা ঠিক বলে ধরা যায় ও ঠিক মাসক মাস ঋতুস্রাব করা চিকিৎসার আবশ্যকতা নথায়। কিন্তু যদি মাস পূরিবার 7 দিন বা অতি বেশি 10 দিন আগুরু ঋতুস্রাব হুয়ে তবে সেথিপাই ডাক্তার পরামর্শ করে চিকিৎসা হওয়া দরকার। কারণ এপরি শীঘ্র শীঘ্র ঋতুস্রাব হওয়া দ্বারা নারীটি দেহরু বেশি রক্তহানি হইতা ও সে রক্তহীনতা জনিত নানা অসুবিধার সম্মুখীন হইতা। সেইপরি প্রত্যেক থর ঋতুস্রাবরে ঠিকনা পরিমাণর ও ঠিক দিন ধরি রক্তস্রাব ন হই যদি অধিক পরিমাণর ও অধিক দিন ধরি রক্তস্রাব হুয়ে তবে নারীটি শীঘ্র রক্তহীন হয়ে পড়ে। যদি বারম্বার অর্থাৎ দিনকু 4-5 থরর অধিক থর কপড়া বা প্যাড বদলাইকু পড়ে বা মুন্ডা মুন্ডা হয়ে রক্তস্রাব হুয়ে তাহাকে অধিক রক্তস্রাব বলে ধরা যায়। সেইপরি দিনকু ঠিক পরিমাণর রক্তস্রাব হলে মধ্যে তা যদি 7 দিনর অধিক দিন পর্যন্ত হুয়ে তবে তাহাকে মধ্যে অধিক রক্তস্রাব কুয়াযায়। তবে একথা মনে রাখা হব যে মাসিক ঋতুস্রাব সংক্রান্তরে যেতে প্রকার অনিয়মিতা রয়েছে সেথিমধ্যে এই অধিক রক্তস্রাব হি বিশেষ বিপজ্জনক। কারণ এ প্রকার পরিস্থিতি রোগীটি রক্তহীনতার শিকার হুয়ে ও এর কারণ নিরূপণ করে শীঘ্র উপযুক্ত চিকিৎসা নকলে রোগীর জীবন বিপদসংকুল হয়ে পড়ে। সবুঠারু ভয়ের কারণ হচ্ছে অধিক রক্তস্রাবর কারণ মানক মধ্যরু জরাই কর্কট রোগ মধ্যে গোটিয়ে কারণ, যাহাকু আরম্ভ অবস্থায় চিহ্নট করে উপযুক্ত আশু চিকিৎসা কলে যাই রোগীটি সম্পূর্ণ ভাবে আরোগ্য লাভ করিব, নহেলে দেরি হয়ে গেলে এ রোগর ভালো হওয়া সম্ভব হব না। জরাই কর্কট ব্যতীত অধিক রক্তস্রাব পাই জরায়ুরে অদ্ভুত এ মধ্যে অন্য এক প্রধান কারণ। অনেক সময়ে রক্তরে থিবা বিভিন্ন প্রকার হরমোনর পরিমাণের ব্যতিক্রম কারণরু মধ্যে অধিক রক্তস্রাব হইতায়। সেইপরি রক্তজনিত দোষরু মধ্যে

জারি রাখি। গতকাল নয়াদিল্লী সীমাবর্তী রাজ্যগুড়িকর পুলিশ অধীক্ষক সম্মেলনী উদ্বোধন দিয়ে শ্রী শাহ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার সীমা ভিত্তিভূমি বিকাশ কার্যক 400% বৃদ্ধি করেছেন। সে কহিছন্তি ভারত মিয়ামার সীমায় সরকার 1600 কিলোমিটর দীর্ঘ অঞ্চলের তারবাড় বসাইবা কার্য করছেন। বৈঠকের অনুপ্রবেশ এবং বেআইন ভাবে বসবাস করুথিবা লোকঙ্ক বিরোধে পদক্ষেপকু অধিক ত্বরান্বিত করিবা নেই আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তরে জনসংখ্যাগত পরিবর্তনর কারণ যাঞ্চ করিবা এবং এহাকু চিহ্নট করিবা নেই সরকারঙ্ক দ্বারা গঠিত উচ্চস্তরীয় কমিটির সুপারিশ পৃষ্ঠভূমিরে এই সম্মেলনী আয়োজন করা যাইথিলা। কেন্দ্র পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী কহিছন্তি সরকার ই 85 ইন্ধন বজারকু ছাড়িবা লাগি যোজনা করুছন্তি। সে কহিছন্তি ই 20 পেট্রোল দর তুলনারে ই 85 ইন্ধন লিটর পিছা 20 টাকা সস্তা হব। এক ঘরোই সংবাদ চ্যানেল সহ সাক্ষাৎকারে শ্রী পুরী কহিছন্তি এই প্রচেষ্টার লক্ষ্য হেউছি উপভোক্তা মানঙ্কু আর্থিক রিহাতি প্রদান করিবা এবং সরকারঙ্ক ইথানল মিশ্রণ কার্যক্রমকু আগাই নেবা। শ্রী পুরী ইথানল মিশ্রিত পেট্রোল যোগু গাড়ির ইঞ্জিন খারাপ হেউথিবা এবং প্রদর্শন হ্রাস পাউথিবা বিষয়কু অস্বীকার করিছন্তি। গোয়ারে আজি এবং আসন্তাকালি দুই দিন ধরি যুগ্ম সংসদীয় কমিটি প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন উপরে বিস্তৃত আলোচনা করিব। এহাকু চূড়ান্ত রূপ দেবা পূর্বরু কমিটি দেশের বিভিন্ন অঞ্চল গস্ত করে সমাজের বিভিন্ন বর্গর জনসাধারণঙ্ক ঠারু মতামত গ্রহণ করুছন্তি। কমিটির অধ্যক্ষ সাংসদ পিপি চৌধুরী সংবিধান 136তম সংশোধন বিধেয়ক এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিধেয়ক 2024র পরীক্ষা নিরীক্ষা করুছন্তি। দুইদিনিয়া গোয়া গস্ত কালে কমিটি রাজ্যের নেতৃবৃন্দঙ্ক সহ আলোচনা করিবা সহ বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী মুখ্য নির্বাচন অধিকারী রাজনৈতিক দল আইন বিশেষজ্ঞ শিক্ষা শিল্প ও গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন অংশীদারঙ্ক সহ বিস্তৃত আলোচনা করিব। পূর্বরু কমিটি মুম্বাই ডেরাডুন চণ্ডীগড় সিমলা বেঙ্গালুর এবং গান্ধীনগর গস্ত করে বিভিন্ন বর্গর ব্যক্তিবিশেষঙ্ক মতামত গ্রহণ করে সারিছি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কহিছন্তি কুশল কার্যদক্ষতা দৃঢ় প্রতিষ্ঠান এবং নবসৃজন পাই ভারত বিশ্ব দক্ষতা কেন্দ্রর সবুঠারু পছন্দযোগ্য দেশ হইপারিছি। নয়াদিল্লীরে শিল্প মহাসংঘ জাতীয় বিশ্ব সামর্থ্য কেন্দ্র ব্যবসায়িক সম্মেলনীকু উদ্বোধন দেবা অবসরের শ্রীমতী সীতারমণ কহিছন্তি ভারতরে 2100রু অধিক জিসিসি কার্য করুছি যেউথিরে 23 লক্ষরু অধিক লোক প্রত্যক্ষ ভাবে কার্যরত অছন্তি। এই কেন্দ্রগুড়িকরু বর্ষকু প্রায় 10,000 কোটি ডলার রাজস্ব মিলিপারুছি বলি সে কহিছন্তি। শ্রীমতী সীতারমণ কহিছন্তি ইঞ্জিনিয়ারিং গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবর সুরক্ষা অর্থ উৎপাদ ডিজাইন এবং ডাটা বিজ্ঞান ক্ষেত্রে এই কেন্দ্র পরিবর্তন আনিবা সহ নবসৃজন বৃদ্ধিরে সহায়ক হয়েছে। অর্থমন্ত্রী কহিছন্তি বিশ্বস্তরীয় কোম্পানিগুড়িক ভারতরে সেমানকর ক্ষমতা কেন্দ্র স্থাপন করিবাকু আগ্রহ প্রকাশ করুছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত গস্ত শেষ করে ওমানে পৌঁছিছন্তি। সেঠারে পৌঁছিবা পরে ওমান বৈদেশিক মন্ত্রালয়ের মহানির্দেশক শেখ মহম্মদ অল মস্কারি তাঙ্কু স্বাগত করেছিলে। ডক্টর জয়শঙ্কর 11 দিন ব্যাপী কতার বাহারিন কুয়েত ওমান নিউইয়র্ক এবং ব্রসেলস গস্ত করুছন্তি। ওমান যাত্রা পরে ডক্টর জয়শঙ্কর নিউইয়র্কে জাতিসংঘ সুরক্ষা পরিষদর 2028-29 বর্ষ কার্যকাল পাইঁ ভারতর অভিযান আরম্ভ করিবে। পরে আসন্তা 14-15 তারিখে সে ব্রসেলস গস্ত করে তৃতীয় ভারত ইউরোপীয় সংঘ বাণিজ্য উদ্যোগী পরিষদ বৈঠকরে সামিল হবে। এই অবসরে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় সংঘ এবং বেলজিয়ামর বৈদেশিক মন্ত্রী সহ আলোচনা করিবার কার্যক্রম রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচন পাই বিজেপি সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইকু প্রার্থী ঘোষণা করেছে। চলিত মাস 24 তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হব। এই তিনজন নেতা গতকাল তৃণমূল কংগ্রেস ছাড়ি বিজেপিরে সামিল হয়েছে। ভারত জাতিসংঘ সুরক্ষা পরিষদরে সংঘর্ষ সম্বন্ধীয় যৌন হিংসাকু নিন্দা করিবা সহ এহাকু যুদ্ধ আতঙ্কবাদ নির্যাতনা এবং রাজনৈতিক দমন লীলা পাই ব্যবহার হেউথিবা অস্ত্র বলি কইছি। জাতিসংঘরে ভারতর স্থায়ী প্রতিনিধি রাজদূত পি হরিশ কহিছন্তি এভাবে হিংসাত্মক কার্যকু ভারত কড়াকড়ি ভাবে নিন্দা করুছি। জাতিসংঘ মহাসচিবঙ্ক রিপোর্ট।

প্রচার করল গোস্বামী তুলসীদাস সকৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী বলাঙ্গীর। এথর শুনন্তু হিন্দি ভজন, প্রথমে শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছো হিন্দি কথাচিত্র গীতা। কথাচিত্র 1942 এ লাভ স্টোরি কণ্ঠদান করেছেন বাবুল সুপ্রিয়।

এথর কথাচিত্র থানেদার কণ্ঠদান করেছেন্তে অলকা একনিক, অমিত কুমার ও সাধে, গীতা ইন্দিবর, সঙ্গীতা বাপ্পি লাহিড়ী।

শ্রোতা বন্ধু, যেতেবেলে নারীর অন্তর্নিহিত ভাবনা ও কলাকারর সৃজনশীলতা একাঠি হুয়ে, সেতেবেলে সমাজের এক সুন্দর ও অনন্য

শ্রোতা বন্ধু, কলাকারটি নিখুণ অভিনয় দ্বারা দর্শক মানক আখিরে লুহ দিয়েপারে, পুঁড় শুখিলা ওঠরে হসটিয়ে দিয়ে থাকে। মন যেতবে বিষাদ থাকে, মন যেতবে আকুল থাকে, সেই সময় কিছু চলচ্চিত্র রয়েছে যা মনকু শান্তি দিয়ে থাকে। তাহা সেই কলাকারর নিখুণ কৃতির পরিচয়। জীবনর শেষ সময় পর্যন্ত মধ্য কলা ও সংস্কৃতি প্রতি তাঁকর ভাল পাইবা কমি নথিলা। সে সর্বদা নূতন পিঢ়ির কলাকার মানুষ প্রেরণা যোগাইছন্তি, যিয়ে নিজকু সম্মান দেবা সহিত নারী জাতিকু সম্মান দেবা শিখাইছিলে, সে হেউছন্তি পার্বতী ঘোষ।

9 মেগাহার্চ যোগে, তাছাড়া প্রসার ভারতীর নিউজ অন এয়ার এফ ও www.prasarbharati.gov.in র লাইভ রেডিও ট্যাবরে মধ্যে কার্যক্রম এক সময়ে প্রচারিত হেউছি। প্রচার করুছু কৃষিভিত্তিক কার্যক্রম ক্ষেত খোলা।

0: দাদা জুহার।
1: জুহার জুহার বহেন, আসো বসো।
0: দাদা
1: ও
0: ইটা টিকে অসাড় মাস বাকি লাগুছে নিকে?
1: হয় বহেন, দেখো খরা মাসে তো নাই গে,
0: হই
1: তল তাতি উপর তাতি। বুঝো একদম পরানটা ডহক বিকল হয়ে যুতলা নুনি।
0: হয় হয় দেখো আগরু যেন বর্ষা নি হুতলা গে, অসাড় মাস এবার আগরু আগরু বর্ষি দিয়ে টিকি। ইটা অসাড় মাস এলে বি নি বর্ষু থাই, বাকি কাল গাজেন হিসাবে বর্ষিলা যে নি গে।
1: হয় হয় হয়
0: ইটা সেটা টিকে সর পড়লা দাদা।
1: হ্যাঁ
0: যেন ভাগবত থিনি আছে কে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ দাসেন লিখি জন।
0: হয় হয়
1: হ্যাঁ গো,
0: এবে গ্রীষ্ম কাল গলা, বর্ষা ঋতু প্রকাশিলা, সকল ঋতুঙ্কর সার, শস্য সম্পদ মঞ্চপুর, মেঘে মিলিলে শূন্য পথে, বিজুলি শবদ সঙ্গতি। এটা মানে সর পড়ি গেছি,
1: বহুত বড়িয়া। দেখো যে বর্ষা ঋতু আসলে নাই গে, প্রকৃতরে পৃথিবী ধীরে ধীরে করে হরা ভরা হয়ে যাসি বহেন। হ্যাঁ সবুড়ে শাগুয়া দিছি আর সমস্ত মন নাই গে,
0: হয়ে
1: উষত হয়ে যাইছি।
0: হয়ে হয়ে হয়ে
1: বলে চাষী মানে দেখো খরা থি কেতে অথথালি হউতুলে। হ্যাঁ তো বর্ষা হেলাকে বছরটা কর চাষ কর্ম বলিকিরি ইছানগা বলছো, কাদো চিকল হেইগিরি মাটির সঙ্গে মাইট হেইগিরি সোনার ফসল ফলাবার লাগি
0: হই
1: অটা ভিড়িগিরি বাহারি বেহেতকে।
0: হ্যাঁ
1: বলে টিকে শীতল শীতল লাগলা ন, বঢ়িয়া লাগুছে।
0: হই হই বলে এটা বলছিলি দাদা, দেখো তথাপি তো যেতকি প্যান দরকার নিকে, যেতকি প্যান তো এভে আরু দেখো নি বর্ষি পান্ন। আগরু এন্তা দিনকে বন্ধ কটা অধাতিয়া পুরি যেতেন, বলে যেন্তা হিসাবে বর্ষা করুছেন ইন্দ্র মহারাজ নিকে, সেই হিসাবে আমার চাষী ভাই বোন মানে বি নিকে, তারমানে টিকে ভাবি চিন্তি করে চাষ কামকে আগে নেবার কথা। হয় হয় হয়
1: চাষ কামে উতরিবার কথা। যেন ফসলটা ধরো টিকে কম পান দরকার পড়বা, হেন্দা ফসল মানে চাষ করবার কথা। আর ধান কে তো পানির চাষ বলি কহেছন বহেন, বাকি যেন জায়গানে বড় ধান মানে করুথুলে সেন টিকে মঝলি কিসমর ধান, মঝলি কিসমর ধান কলা জায়গানে টিকে সান ধান, এই প্রকারে টিকে বদলাবার কথা বলো তো। হয়
0: তার মানে গোটে প্রকার সে সন্তুলন রক্ষা করি করে চাষ করবার কথা বলো।
1: হয় হয় হয় হয়
0: জি দাদা, দেখো চাষের কথা হউতব আর যদি ইজন পরিবেশের কথা হউতব বলে নি কে
1: সরে কেটা
0: বলে সরে নি
1: হয়
0: বলে আজ কে আমার মনোরঞ্জন ই জি।
1: হ্যাঁ বলে পহলা গীত পদে শোনাতো বলে ভালো তা
0: আই চাই এটা তোমাকে শোনামি বলি করি
1: হেনা কে,
0: এটা আমি বি শুনবা আর আমার সব শ্রোতা ভাই বোন বি শুনবে আর
1: শুনু শুনু
0: শুনু হেন তাহলে।

0: দাদা আর গোটে কথা কহমি বলি দেখ ই যদি পরিবেশ কথা হব বর্ষার কথা হব কি গরমর কথা হব যেনটা বি কথা হব বলে পহলা রু যেন গছর কথা সুর পড়সি আগরু দেখো কেটে গছ থিলা আর এভে আর অনেকটে গছ মানে আছে যেনটা কি দেখবার লাগি নি মিলবার ন
1: হয় হয় হয় দেখো আমার যেন প্রকৃতি মাতা আছে শাগুয়া পনত উড়লা ভলিয়া গছ লহকে উড়িছে হ্যাঁ
0: হ্যাঁ
1: কহেসন যে প্রকৃতির যদি 30-35 ভাগ যদি জঙ্গল অছে গছ ফুট অছে তাহলে যা ঠিক আকারে সন্তুলন রক্ষা করছে পৃথিবী আর উঁঝা যেন জীবজন্তু মানে অছন সেমানে বি ঠিকসে বঞ্চি পারসন ভল আকারে ঋতুচক্রটা চালসি বর্ষা বি ঠিক আকারে হেসি বলিকি কিন্তু আমার তো বুড়া জঙ্গল মানে পদা হয়ে গলান আর ডঙ্গর মানে সবু নাড়ু হয়ে গলে নিকে তো যেন আকারে গছ রহবার কথা আমি নাই রখি পারি সবুকে কাটি কুটা দৌছা সে অনুপাতে গছ নাই জগাবার নাই তো গছ জগাবারটা কি ধ্যেয় ধ্যান করবার কথা প্রত্যেক লোক বলো তো বেশি নেহলে বি গুড়া 5-10 গছ বি যদি জগাই পারবে বইলে বহুত কথা হবা বহেন
0: বইলে দেখ তো দাদা ই যেন ঘরে আমি যেতকি লোক অছু গোটে পরিবার থি যদি জনে জনে গোটে গোটে গছ জগামা বইলে বি দেখো কেতে গছ হয়ে গলান
1: নিহাতি নিহাতি
0: বলে এটা কি টিকে ধ্যান করবার কথা বল তো এটা দেখো বর্ষা মাস এটা যেনঠানো যেনটা গুটে মঞ্জি গুটে পগে পগা দেব বলে সেগুড়ি গজা হয়ে যা
1: নিহাতি
0: বলে এটা টিকে আমি যত্নবান হবার কথা আর
1: হ্যাঁ বলে ফেন কান নুরু জগে
0: এটা আর বলে শুনবা কে বলতুলি
1: হ্যাঁ দেখে
0: হই হই
1: বলে বজাও বহন শুনমা
0: হ্যাঁ হ্যাঁ

0: দাদা দেখ, আমার এই সব কথা মানে ভাবলা বেলকে নি কে ইয়ান গছ পত্র কথা ভাবব, চাষর কথা ভাবব, ইটা সব ভাবি দেলে ঘা ঘা মুড় কিনে যাইছি বলুছ। হ্যাঁ, কেন আড়কে হেমি বাগি লাগছি?
1: দেখ বহেন, এই প্রকারর যেন অসুবিধা কথা আগরু বি হে আইছি, আমার যেন পূর্বপুরুষা মানে থিলে সবু কথাকে কোটা মারলা বাগির আর তাহাকে ফেন হিটাই করে আগে বড়লা বাগির বড়ি আইছন বলি করে আমি আইছেন গা কিন্দ্রু যা। তো এন্তা চাষী জীবনে বহুত প্রকারর দুঃখ সুখ আসবা, দুঃখরে একদম দুঃখিত নেই হইগিরি,
0: ভাঙি নি পড়বার কথা বল,
1: বিরত নেই হইগিরি কি অতি খুশিরে বিহল নেই হই যাইগিরি। নিকে আমি গোটে মজমজকিয়া যেন দুঃখর সুখর মিশামিশি জীবন বঞ্চবার লাগি পড়বা বহেন, সেটির লাগি নাই ডরবার কথা, যাহা হবা দেখা যা। নাকি বলে রায় থেকে এলা ন, চারিআড়ে তো মেঘ ঘুট করুছে,
0: এরা ফের কুটবাগে কেন্দা জি কে
1: জানে, বলে লমি বস্তাঙ্গে বলছে
0: জিমা দাদা। জোহার দাদা।
1: জোহার বহেন, জোহার।

আজি হি এনপিএস সঞ্চয়ের জমা করা আরম্ভ করন্তু আৰু নিজ ভৱিষ্যত সুৰক্ষিত কৰন্তু। অধিক বিৱৰণী পাই নিকটস্থ জনসেৱা কেন্দ্ৰ কিম্বা নিজ বেংক সৈতে যোগাযোগ কৰন্তু। এনপিএস সঞ্চয় সৈতে ভৱিষ্যত পাই প্ৰস্তুত ৰহন্তু।